0: আলেখ্য এবং উপস্থাপনা মালবিকা রায়। শেষ হল ভক্তিগীতর বিশেষ কার্যক্রম বন্দনা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
0: 1974 তৈরি। তীর্থানন্দ মিশ্রা।

যে মহারাজাঙ্কর অক্ষভিণী সেনা সমস্ত প্রয়াস বিফল হেউছি ভগবত শক্তি নিকটরে মানব শক্তির এক করুণ পরিণতি সতে দীর্ঘকাল সমুদ্রর বালুকা রাশিরে প্রায় উপবেশনরে ধারণা দেলে রাজা রাণী শেষরে ভক্তর ব্যাকুল নিবেদনরে ভগবানক শূন্যপুর থরি উঠিলা আরম্ভ হেলা শূন্যবাণী আহে ইন্দ্র দ্যুমন এ নুহে চন্দন দারু এ যে মোরি পিণ্ড অচল মহামেরুকু তো সেনা তুলি পারিবে না রে মু নিজে নিজে বিজে করিবি গোটিয়ে পাখরে বসু ব্রাহ্মণ আউ গোটিয়ে পাখে বসু সবর খালি টিকিয়ে হাত পকাই দিয়ন্তু বাস দেখিবু বিনু পদয় চলহি পাদ নথাই কিপরি মু অবলীলা ক্রমে গতি করিবি দারুরে বিগ্রহ নির্মাণ করিবা মহারাজাঙ্কু শিল্পী খুঁজিবাকু পড়িলানি আপে আপে পহঞ্চি গলে বুঢ়া কারিগর অবধি পুরিবাকু অপেক্ষা করাই মন্দির দ্বার রুন্ধি মূর্তি গড়ি বসিলে সে মাত্র কিছুদিন পরে প্রভুঙ্ক মায়ারে বিচলিত মহারাজা অবধি পুরিবা পূর্বরু ফিটাই দেলে দ্বার কাহান্তি সে বৃদ্ধ কারিগর আখি আগরে এ কণ অধা গড়া তিনি দিও এতিকিরে কোন তাঙ্কু খুঁজিবা লীলা সরিগলা না এত খুঁজিবার আরম্ভ কেতে বাগরে কেতে ঢঙ্গরে সারা জগত খুঁজিলা তাঙ্কু কেতেবেড়ে যবন আক্রমণরে পাতাড়ি হেলেনি তো আউ কেতেবেড়ে সুদূর চিলিকার কেউ অপন্তরা চটি ঘরে অগুরু চন্দন দয়না আউ তুলসীর মহমহ গন্ধ মহকেইলেনি আউ কেতেবেড়ে বা কেউ না কেউ বিষর মাহান্তির মৃদঙ্গ ভিতরে আত্মগোপন কলেনি এই পাইবা হরাইবার লুচকালী খেল জারি রহিছি আজি যায় সংসার সারা খুঁজি খুঁজি নয়ান্ত হেলে কাহান্তি মহাপ্রু ঠক ঠাকুর ঠকি দেই চালি যাতে আউ ফেরিবার না নধরি তেবে লাভ কণ তাঙ্কু এতে খুঁজি ন খুঁজিলে চলন্তা নাহিঁ না যেমিতি হেলে খুঁজিবাকু পড়িব পাইসারিবা পরে পুনি আউ থরে হরাইবাকু পড়িব পুনি খুঁজিবা পুনি হরাইবা এহি অসমাহিত ছকিশুন খেলরু সুধিজনে নিস্তার নাহিঁ।

মেঘ মু আজি কুবেরঙ্ক ক্রোধাগ্নিরে দগ্ধীভূত হয়ে আকণ্ঠ তৃষারে তোমাকে সম্বোধন করুছি। শুনিযা মেঘ মেঘ মেঘ শুনিযা মেঘ মেঘ মেঘ কাহে কেতে দূরে মোর প্রিয়া আখির নতক ঠাড়ি মোর প্রতীক্ষা করুথু। না না তুমি জানা, তুমি জানা মেঘ, তুমি জানা জানা মোর এতিকি বিনতি, এই সন্দেশ নিয়ে অলকাপুরকু যাব।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଏଥର ଶୁଣନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟି। ସୁମିତା ଗରବଡ଼ଙ୍କ କଣ୍ଠରେ ରାମଚନ୍ଦ୍ର, ଶିଶିର ସୁନାକର ମେହେରଙ୍କ କଣ୍ଠରେ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এই এসএমএস টিকে পঠাইছন্তি সুনীতা পৃষ্টি, গোপপুর, নিশ্চিন্ত কইলি, কটকরু। আপনার শুনবাক চাহিছন্তি উদিত নারায়ণ কণ্ঠর এই গীতটিকে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষা বর্ষা নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটিকে গাইছন্তি টি সৌরি। এসএমএস করে পঠাইছন্তি অভিজিৎ এবং লিঙ্কন, কলেজ ছক জগৎসিংপুর।

শ্রোতা বন্ধু, স্মৃতির পাহাচর আউ গোটিয়ে অধ্যায়কু আপনার স্বাগত। হ্রোতা বন্ধু, আজির অপরাহ্ন বড় বিচিত্র। বাহারে ঝিপিঝিপি বর্ষা, আউ হাতরে গরম চা কপ। এমিতি এক পাগরে মনর কোণরে জমি রহিথিবা কিছি পুরোনা স্মৃতি আপে আপে মনে পড়ি যায়, না কণ? স্মৃতি যাহা কেতবে আখিরে লুহ আনি দিয়ে, তো কেতবে ওঠরে এক অজনা হস খেলাই দিয়ে। সে সবু দিন আউ ফেরিবনি, কিন্তু এক মধুর স্মৃতি হই আম হৃদয়ের এক অজনা কোণরে রহিযায়। কিন্তু আলবম ভি যেতবে এ স্মৃতির পিড়িকু আমি খোলু, তাহা সবুলে নূয়া পরি লাগে। আজির ব্যস্ত বহুল জীবনের আমি সেই স্মৃতিগুড়ি কেউঠি না কেউঠি পছরে ছাড়ি দিয়েছে। আজির অধ্যায়ে চালন্তু গোটিয়ে নূয়া আলবমর নূয়া ফর্দকু মেলাইবা, ফেরিযিবা সেই অতীতকু, শুনিবা সেই অজনা অকুহা অভুলা স্মৃতিগুড়ি।

শ্রোতা বন্ধু, সময় তো সরিসরি আসিলাণি। আজির স্মৃতির পাহাচকু তেবে এইটি রখিবা। পুনি থরে গোটিয়ে নূয়া অধ্যায়ে যোড়ি হবা আউ গোটিয়ে অজনা অকুহা স্মৃতি সহ অনুভূতি সহ। পুনি দেখা হব আগামী রবিবার ঠিক অপরাহ্ন ৫টা বেলে। তেবে আজি পাই এতিকি।

0: আজির এই আধুনিক ডিজিটাল দুনিয়া দেখন্তু না বন্ধু, আমি সমস্তে খুব ব্যস্ত। স্মার্টফোন গোটিয়ে বটন টিপি আমি হয়ে তো কিছু সেকেন্ডে কাহকু মেসেজ করে দেউছু, লাইক কিংবা কমেন্ট করে দেউছু, কিন্তু সেই টাইপ হেউথিবা শব্দগুড়িকরে কাহিঁকি কে জানি সেই পুরুনা দিনর আবেগ আর আত্মীয়তা খুঁজি পাইবা মুশকিল। আজ যেতেবেলে সম্পর্ক ভালো পাইবা এবং প্রকৃত ভাবর কথা উঠে, সেতবেলে মন স্বত ফেরি যায় সেই অতীতর সুনেলি দিনগুড়িকু। আখি আগরে ভাসি উঠে সেই হলদিয়া রঙ্গর পোস্ট কার্ড সবু। না বন্ধু?
1: হ্যাঁ বন্ধু, চিঠি যাহা কেবল কাগজর এক খণ্ড নথিলা, বরং গোটিয়ে বিবস হৃদয়র আউ গোটিয়ে প্রিয় হৃদয়কু সম্পর্কর সেতু থিলা। সেথিরে লেখা থিবা প্রতিটি শব্দরে কালীর প্রতিটি গাররে ভল পাইবা অপেক্ষা এবং নিজ হাতর এক মিঠা স্পর্শর বাসনা থিলা। ডাকবালা আসিবা বাটকু চাহি রইবার যে আনন্দ, সেইটা বোধহুয়ে আজির ইনস্ট্যান্ট মেসেজিং আপ্রে কেবে হেলে হেই পারিব নাহিঁ।

0: ଆକାଶବାଣୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସବୁ ସ୍ଥାନରେ ସବୁବେଳେ।
1: আজি তো পার্টি দরকার, প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠাইবা। আইডিয়া, এইটি পার্টি করিবা, চলো পিৎজা পার্টি। চল তো কার্ড আউ পিন দে।
2: মো কার্ডর ডিটেলস ও নিজেই ভরিবি। আরবিআই কহে যে নিজর পিন, ওটিপি, সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহি। অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার, মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু।
1: বাই গার্লস, কোয়াড়ে যাওছু? শুনি পারলুনি? নো শেয়ারিং।
2: আরবিআই কহে সচেত হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: অধিক সূচনা পাই 1444 শূন্য কো মিসড কল দিয়ন্তু। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি।

0: শ্রোতা বন্ধু, এবে আমার পেট পাটনা কথা যা আজ আলোচনা। আজ আকাশবাণী কৃষি শিক্ষার বিষয় অবেশ অনুকূল কৃষি বিশেষজ্ঞ অনেক ডক্টর দিলীপ রঞ্জন ষড়ঙ্গী মহাশয় আলোচনা আরম্ভ করতু, আমি বসে শুনিবা।
1: প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজির শিক্ষাদান বিষয় রয়েছে পরিবেশ অনুকূল কৃষি। কৃষি বিষয়ে যদি আমি কথা হওয়া, তাহলে কৃষি হচ্ছে বিশ্বর সবুঠারু বড় ব্যবসায়। আ উপরে খালি আম দেশের নুহে, পৃথিবীর মাত্রাধিক সংখ্যক লোক ভরসা করে জীবন জীবিকা পাই। কৃষি সাধারণভাবে যদি আমি পুরোনা সময় কথা কহিবা বা সবুজ বিপ্লবর পূর্ব অবস্থা কথা চিন্তা করিবা, সেই সময় কৃষি আমার আমদানী কম হোলা। আমি প্রায়তঃ খাদ্য পাই অন্য দেশের খাদ্য উপরে নির্ভর করুলু, এবং অন্য দেশের খাদ্যক আমদানী করে আমার বিদেশী মুদ্রা বহুমাত্রায় খরচ হেউতলা। প্রথম সবুজ বিপ্লব পরে আম দেশের খাদ্যর যে উৎপাদন বহুমাত্রায় বৃদ্ধি পাইছে, এবং আমি খাদ্য উৎপাদনরে আত্মনির্ভরশীল হয়েছে, এবং সেই খাদ্যক মধ্য আমি অন্য ছোট বড় দেশক রপ্তানি করিবার মধ্যে সামর্থ্য হাসল করেছে। যে কৃষি পদ্ধতি আমি আপনাইলে আম উৎপাদন এবং উৎপাদকতা বড়াইবা পাই, তাহা নিশ্চিত ভাবে লম্বা সময় অবধি পরে অনুভব করা গলা যে আম কৃষির যে পদ্ধতি অছি, যে জ্ঞানকৌশল আম পাখে অছি, তাহা নিশ্চিত আম পরিবেশক বহুমাত্রায় ক্ষতি পৌঁছাউছি, এবং আম কৃষি পরিবেশ সম্পূর্ণ রূপে পরিবেশ উপযোগী নুহে বলি ধারণা সৃষ্টি হলা, এবং তার মধ্যে বিভিন্ন অনুসন্ধানর ফলাফল মধ্যে আমি পাইলু। বর্তমান যে সময় আসছে আমি কেবল উৎপাদন বড়াইবা পাই নুহে, আমি উৎপাদন সহিত আমার কিন্তু সুরক্ষিত খাদ্য, সুরক্ষিত পরিবেশ এবং সুরক্ষিত পানি এবং সুরক্ষিত মৃত্তিকা, এই যে চারোটি জিনিস রয়েছে, আমি এই চারোটি জিনিসক এবে সরকারের প্রাথমিকতা রয়েছে। তেণুকরি আমি সুরক্ষিত ভাবে কেমিতি খাদ্য উৎপাদন করিবা এবং আমার পরিবেশক ভালো রাখিপারিবা, তা সহিত আমার যে মাটি এবং পানি এবং যে পবন রয়েছে তাকু কেমিতি ভালো রাখিপারিবা।

সেই পরিপ্রেক্ষিতে আজির আলোচনা চক্র এবং আজির বিষয়বস্তু সময়ক্রমে বৈজ্ঞানিক চিন্তাধারার কৃষি সহিত আপনাইবা দ্বারা সবুজ বিপ্লব সময়ের আমার উৎপাদন বৃদ্ধি করা অধিক উৎপাদনক্ষম ধান আমি আনলে অধিক উৎপাদনক্ষম বিভিন্ন কিসমর বিহন আনলে এবং তার উৎপাদন আশা মুতাবক বড়াইবা আমি রাসায়নিক খাদ্যসার কীটনাশক ঔষধ এবং বিভিন্ন প্রকার যে গ্রোথ প্রমোটিং সবস্টানসেস যা কৌছে আমি বৃদ্ধি নিয়ন্ত্রক বা বৃদ্ধি বড়াইবা ফল ফুল বড়াইবা বিভিন্ন প্রকার রাসায়নিক আমি ব্যবহার করে আমি কৃষিকে লাভদায়ক করা চেষ্টা কলে কিন্তু তাদ্বারা আমার লাভ হইলে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বা যে পরিবেশ উপর যে হানিকারক প্রভাব রয়েছে সেই হানিকারক প্রভাবক আমি এবে অনুভব কলে অল্প বর্ষ পূর্ব আমি যদি চিন্তা করা জলবায়ু পরিবর্তন গোটিয়ে কহিবা শুনিবা কথা লা সেই জিনিসটি এবে আমি অনুভব কলে পরিবেশ বা জলবায়ু কত মাত্রার পরিবর্তন হয়ে গলা অনিয়মিত বর্ষা অনিয়মিত শীত এবং অতিমাত্রার বর্ষা এবং বর্ষা দিনে মধ্য আমার যে শুখিলা সময় বা ড্রাই স্পেল আমি অনুভব করুছে তাদ্বারা কৃষি ছড়া আমার জীবজগতর অন্যান্য যে কম্পোনেন্টস বা অন্যান্য যে কারক রয়েছে সে মধ্য ধীরে ধীরে প্রভাবিত হলে তেমকি আমার কৃষিকে আমি যেতে পরিবেশ উপযোগী করে পারিবা তাহা হি আমি বেশি লাভদায়ক এবং আমার চিরস্থায়ী কৃষিরে আম সহায়ক হয়ে পারিব এই চিরস্থায়ী কৃষি পাই আম পাখরে যো রহিছি বিভিন্ন বৈজ্ঞানিক চিন্তাধারা রহিছি তা ভিতরু গোটিয়ে হচ্ছে আপনার জৈবিক কৃষি আউ গোটিয়ে হচ্ছে প্রাকৃতিক কৃষি জৈবিক কৃষি গোটে পুরোনা অনুভূতি কথা হইলে মধ্য তাহা বহুমাত্রারে গ্রহণীয় হল জৈব উৎপাদন মাধ্যমে বিভিন্ন উৎপাদন মধ্যে বৃদ্ধি কলে কিন্তু এবে নূয়া কথা আসিছি যে প্রাকৃতিক কৃষি প্রাকৃতিক কৃষিরে বর্তমান নূয়া চিন্তাধারা করা যাচ্ছে নূয়া বৈজ্ঞানিক চিন্তাধারা আসুচি এবং তাকু আমি কিপর ভাবে আপনাইবা এবং তা ভিতরে কন কন সব রয়েছে আমার বৈজ্ঞানিক চিন্তাধারা তাকু জানিবা হচ্ছে বহুত বড় কথা জৈবিক কৃষিরে সাধারণত আমি জৈবিক উপাদান যে রয়েছে জৈবিক সার জৈবিক কীটনাশক এবং জৈবিক দেশি মঞ্জি বা বিহন তাকে সাধারণভাবে প্রোৎসাহিত করা যাই থাকে তার ব্যবহার খুব বড়া যাই থাকে যাহাদ্বারা আমার যে রাসায়নিক সারর যে প্রভাব রয়েছে আমার বাতাবরণ এবং আমার পরিবেশ এবং মাটি উপরে যে খারাপ প্রভাব রয়েছে বা জলবায়ু পরিবর্তন যে সহায়ক হচ্ছে রাসায়নিক জিনিস তার প্রভাবকে কম করা হলে আমি এই জৈবিক উপাদান যদি ব্যবহার করা তাহলে জৈবিক কৃষি আমার সফল হয়ে পার এবং উৎপাদন উৎপাদকতা মধ্য আমার স্থির রইপার পারম্পরিক কৃষির গোটে নূয়া দিগ হচ্ছে প্রাকৃতিক কৃষি তো প্রাকৃতিক কৃষিকে যদি আমি আলোচনা আনবা তা প্রাকৃতিক কৃষি হচ্ছে তিনোটি চারোটি জিনিস উপরে আমার আধারিত হয়ে থাকে দেশি বিহন বিনা হলরে চাষ এবং রাসায়নিক সার বা জৈবিক সার রয়েছে তার ব্যবহারক মধ্য ধীরে ধীরে নিয়ন্ত্রিত করা এবং তার আউটে রয়েছে মাটির গুণক এবং মাটির যে রাসায়নিক ভৌতিক গুণ রয়েছে তাকে সুচারুরূপে ভালো রাখা হলে আমার আচ্ছাদন বা মলচিংর ব্যবহার এই চারোটি উপাদানকে নিয়ে আমি প্রাকৃতিক কৃষিকে আপনাই পারিবা রাসায়নিক সারর যে ব্যবহার করুছে যেপরিকি আপনার যবক্ষয়জন ইউরিয়া ফসফরস সিঙ্গল সুপর ফসফেট এবং পটাশ মিউরেট অফ পটাশ ইয়ে হচ্ছে আপনার রাসায়নিক সার এই সারর ব্যবহার দীর্ঘ সময় দীর্ঘ দিন ধর বর্ষ বর্ষ ধর আমি মাটির ব্যবহার করুছে এবং তার যে ক্ষতিকারক প্রভাব রয়েছে যেমনি যবক্ষয়জন মাটির মাত্র 30% বা 30% ফসল উৎপাদনের সহায়ক হওয়ার সময় আহরি 70% যে রা যবক্ষয়জন সার আমি ব্যবহার করছে মাটির তাহা প্রায়তঃ বায়ুমণ্ডল মাটি এবং পানির মধ্যে মিশি থাকে বিভিন্ন কারণ যোগ তেমনি আমি যদি যবক্ষয়জন ব্যবহারক কম করে দিয়েপার তাহলে আমার জলবায়ু পানি পবন এবং মৃত্তিকা আমি সুস্থ রাখবার সহায়ক হয়ে পার সেইপরি ফসফরস জাতীয় খাদ্যসারক যদি আমি অনিয়ন্ত্রিত মাত্রার বা ভুল পদ্ধতি আমি ব্যবহার করা তাহলে নিশ্চিত ভাবে সেই যে ফসফরস পানি মাধ্যমে দ্রবীভূত হয়ে আমার পাখে থাকা পোখরী কূয় এবং যে রয়েছে পুষ্করিণী রয়েছে বা নদী রয়েছে সেটি যাই মিশিব কিছু পোখরী দেখবে গ্রিন বা সবুজ রঙর যে হরিত প্রবাল দেখা যাচ্ছে এবং তার প্রক্রিয়া রয়েছে কেবল ফসফরস এক্সেস সেটি যাই অধিক মাত্রার ডিপোজিট হব তাহলে হি সেই যে হরিত শৈবাল সৃষ্টি হবে এবং সেমানে যে রাসায়নিক গুণ বা ভৌতিক গুণ রয়েছে পানির তাকে আস্তে আস্তে ক্ষতি পৌঁছাইবে তৃতীয় পটাশ খাদ্যসারক আমি যদি অনিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করছে তাহলে পটাশ খাদ্যসার দিনে এভাবে পরিস্থিতি সৃষ্টি হব পটাশর মাত্রা রয়েছে সে ধীরে ধীরে এতে কম হয়ে যাব তা ফলে আমি আপ পটাশ সার দেলে মধ্য গছ পটাশ খাদ্যসারক গ্রহণ করে পারিব।

0: लक्ष्य राज्य भर में 21 लाख पौधे लगाना है। इस अभियान के अंतर्गत 51,000 वर्षा जल संचयन इकाइयां स्थापित करने की योजना है। मध्य प्रदेश की राजधानी भोपाल में कल एमपी टेक ग्रोथ कॉन्क्लेव के तीसरे संस्करण का आयोजन किया जाएगा। मुख्यमंत्री डॉ. मोहन यादव इसका शुभारंभ करेंगे। इसका उद्देश्य वैश्विक क्षमता केंद्र, डेटा केंद्र और सेमीकंडक्टर क्षेत्र में निवेश को बढ़ावा देना है। प्रशासनिक सुधार और लोक शिकायत विभाग मेघालय सरकार के सहयोग से कल शिलांग में नेक्स्ट जनरेशन प्रशासनिक और ई गवर्नेंस सुधार विषय पर दो दिवसीय राष्ट्रीय सम्मेलन का आयोजन कर रहा है। भारत ने चीन के ऑडोस में खेली जा रही एशियाई अंडर 23 एथलेटिक्स चैंपियनशिप में अपना अभियान 16 पदकों के साथ संपन्न किया। इनमें 3 स्वर्ण, 4 रजत और 9 कांस्य पदक शामिल हैं। भारत ने आज अंतिम दिन 2 स्वर्ण और 2 रजत और 1 कांस्य पदक जीता। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: नमस्कार। আজির অন্তিম মুখ্য সম্বাদ সহ মু সত্যরঞ্জন মহাপাত্র। দেশী প্রজাতির চারারোপণ করে ভবিষ্যৎ পিঢ়ি পাই বাসোপযোগী পরিবেশ সুনিশ্চিত করিবা লাগি জনসাধারণ কো আহ্বান দেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অহমদাবাদঠারে 405 কোটি টাকার বিকাশমূলক প্রকল্পর গলে উদ্ঘাটন ও শিলান্যাস। কেন্দ্র শ্রম ও নিয়োজন মন্ত্রী মনসুখ মাণ্ডবীয় আসন্তা মঙ্গলবার দেশব্যাপী 668 কোটি টাকার 7টি ইএসআই স্বাস্থ্যসেবা প্রকল্প করবে উদ্ঘাটন। ওমান উপকূলের বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সি উপরে আক্রমণকু ভারতর নিন্দা। নয়াদিল্লিরে কেন্দ্রীয় পূর্ত বিভাগের 172তম প্রতিষ্ঠা দিবস অবসরে আয়োজিত কার্যক্রমে যোগদেলে কেন্দ্র গৃহ এবং সহরাঞ্চল ব্যাপার মন্ত্রী মনোহরলাল। নির্মাণ ক্ষেত্রে পরিবেশ অনুকূল প্রযুক্তিবিদ্যা আপণেবা উপরে কলে গুরুত্বারোপ। পুরীরে আউ 3 দিন পরে অনুষ্ঠিত হব মহাপ্রভুঙ্ রথযাত্রা। শ্রীজীউঙ্কর সম্পূর্ণ সুস্থতা নেই গজপতিঙ্কু অবগত করাইলে দৈতাপতি সেবক। ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ରଥଯାତ୍ରାର ସୁପରିଚାଳନ ନେଇ ପୁରୀ ଜିଲ୍ଲାପାଳଙ୍କର ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏକ ସମନ୍ୱୟ ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ। ତୁଳସୀ କ୍ଷେତ୍ର କେନ୍ଦ୍ରାପଡ଼ାର ଆରାଧ୍ୟ ଦେବତା ଶ୍ରୀ ବଳଦେବଜୀଉଙ୍କର ନୂତନ ବ୍ରହ୍ମତାଳ ଧ୍ୱଜ ରଥ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ଶେଷ ପର୍ଯ୍ୟାୟରେ ପହଞ୍ଚୁଛି। ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲା କରକଚିଆଠାରେ ବିଧାୟକ ଭବନର ଶୁଭାରମ୍ଭ କଲେ ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର ମୁକେଶ ମହାଲିଙ୍ଗ। ହୀରାକୁଦ ଜଳଭଣ୍ଡାର ଜଳସ୍ତର ଆଜି ସନ୍ଧ୍ୟା 6ଟା ସୁଦ୍ଧା 611 ଘନଫୁଟ ରହିଛି। ବର୍ତ୍ତମାନ ଜଳଭଣ୍ଡାରର 2ଟି ଗେଟ୍ ଦେଇ ଜଳ ନିଷ୍କାସିତ ହେଉଛି ଏବଂ ରାଜ୍ୟର ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ପ୍ରଭାବରେ ବର୍ଷା ହେବା ନେଇ 14ଟି ଜିଲ୍ଲାକୁ ସତର୍କ ସୂଚନା ଜାରି। ଆଜିର ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ସମାପ୍ତ ହେଲା। ନମସ୍କାର।

শ্রোতা বন্ধু গোটে কথা সকাল সকাল মনকু আনিবা আউ মনে মনে বিশ্লেষণ করিবা কহিবার কথা হউছি যদি আপন 40 50 বর্ষরু ঊর্ধ্ব বয়সর তাহলে টিকে মনে পকান্তু না আপনক পিলাদিন কথা বর্তমান যাহা সব দেখুছন্তি সে সব কোন সেতবেলে থিলা এতি সব দোকান বাজার গাড়ি মোটর ঘর দ্বার কোঠা বাড়ি থিলা কি রাস্তাঘাট গাঁ গাঁরে বিজুলি বতী ডাকঘর ডাক্তারখানা পশু চিকিৎসালয় বিদ্যালয় মহাবিদ্যালয় আহরি পুনি কলকারখানা সহরের গলিকন্দিরে জলখিয়া দোকান তেজরাতি দোকান বড় বড় মল সেতবেলে দেখুলে আপনার নিশ্চয় কহিবে না এবে কিন্তু এসব চারিআড়ে বহুত বড়ি যাইছি হ্যাঁ এর মুখ্য দুইটি দিগক যদি আমি খোঁজিবা তাহলে গোটিয়ে হব বিজ্ঞানের অগ্রগতি আউ গোটিয়ে আবশ্যক

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: କାର୍ଯ୍ୟକ୍ରମର ପରବର୍ତ୍ତୀ ଶିଳ୍ପୀ ସ୍ୱରୂପ ଚକ୍ରବର୍ତ୍ତୀ, ସେ ଗାଇଛନ୍ତି ଗୁରୁକୃଷ୍ଣ ଗୋସ୍ୱାମୀଙ୍କ ରଚନା।

এইটি শেষ করছু আজির মঞ্জুলা মধ্যাহ্ন কার্যক্রম। আম কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হেউচি 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ যোগে। আমার পরবর্তী কার্যক্রম স্বর নির্ছর। আকাশবাণী কটক আরম্ভ করুছু আমার স্বর নির্ছর কার্যক্রমর ষষ্ঠ ভাগ। এদি আসন্তু শুনিবা অতীশ কুমার মজুমদারঙ্କ ସହିତ ସାକ୍ଷାତକାର। ସାକ୍ଷାତ କରିଛନ୍ତି ଉପସ୍ଥାପନା ବସନ୍ତ ମହାନ୍ତି।

0: বাইরে ভবনে হলি নাচে দোহলি শুনেলি ধান কে।
1: আউ গোটে গীত মনে আছে তার, সে আমি করিছিলু যে সে গীতটা ছিলা ধোবি বাপ প্রতি অভিমান করি সে চালি যাও তার শাশুঘরকু, শাশুঘরে কেই তো নাহান্তি, স্বামী তার মরি যাইছি কিন্তু সেটি রহিবার কিছি তা প্রতি কোনসি আকর্ষণ নথিলা, সেই তারপরে সে ফেরি আসছি নিজের বাপঙ্ক পাখে চিন্তাই স্বামী পাখে রয়েছি, কিন্তু ঘরে যেতবে কথা উঠিলা কন্যাকু বাহাগর প্রস্তাব সে প্রত্যাখ্যান করেদেইছন্তি, আউ তারপরে কহিছন্তি এটি রহিবার কিছি মানে নাই, ধোবি এটি রহুছি বলি তাকু এতে অসুবিধা হচ্ছে, এবং সেইপাই সে তাকে কহিলে তু ঘর ছাড়ি আজি পলে যা, তো তো বাহালা ঝিও তোর যাইকি স্থান তো শ্বশুর ঘরে এটি রহবু কাকি, কিন্তু বাপর অভিমান করে সে পলে যাইছে, যাই চালি অভিমানী কপাল লিখন ঘেনি বাপ ঘর হয়ে গেল বাসী, সেই গীতটি মধ্যে বেশ সুন্দর ভাবে অতি সব তাকে স্বর সংযোগ করে।